0: ও কংসি মাংস সাধি ধন কাল রাতে চাঞ্চা ভরলি সহাই চাঞ্চা কাল রাতে ভরলি সহাই
1: চাঞ্চা কাল রাতে ভরলি সহাই
0: উঁচি মাড়াঞ্চি গৌন মাপওয়া উঁচি মাড়াঞ্চি যাদ গৌন মাপওয়া
1: তুমিটা গোয়ালা কোথন দাখওয়া
0: গুনু মাহেরলা যাতে হো নাখওয়া
1: অতিটা গোয়ালা তো